বেঙ্গল আর সিকিম দিবি হবলে আছে। বাড়ি প্রকণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আর ত্রিপুরা দি আহিয়া চার দিন বা পাঁচ দিন কারণে হবলে আছে। আর ইজলুকত আজি ফুজুর লাগা খবর ইমান শেষ করে আছি। শুনে থাকিবি সামসাদ বাজি দাস মানাটি নাগামিজ খবর আনি দিবলে আছে।

চারটা প্রোগ্রাম কম্পোনেন্টস লাগা কমিউনিটিভ আউটরিচটি টার্গেট রাখি আছে। উখা ডিস্ট্রিক্টে ড্রাগ দুগ্লগতি সামলা করবলে ফেসলা জারি রাখি কেন লথা ইউথ হোহরা দুইটা মানকাণ্ড ড্রাগ বিক্রি করে আদি সামিল থাকিয়া কারণে উখা ডিস্ট্রিক্ট বা খেদাই দিছে। ইউনানবা কৈছে কি একটা জয়েন্ট চেকিং এক্সারসাইজ তো দুইটা ইউথ অর্গানাইজেশনস লগতি মিলাই কেন রাখিয়া সময় দুইটা মানো জনথং আর জুথং লো খানবা সানফ্লাওয়ার ড্রাগস বিক্রি করে থাকিছে। এটা কৈছে কি দুইজন লগতি চার্চা করিয়া পাছতি তাই খান লগতি পাংচাল কারণে উখা ডিস্ট্রিক্ট বা হাতি যা বলে জানাইছে। ইউনানবা মানুখান লগতি ডিস্ট্রিক্টে ড্রাগ বিক্রি করিয়া আর সাবস্টেন্স অ্যাবিউজ কোরিয়ার লগত জড়িয়া জানকারী খান রিপোর্ট করি বলে অনুরোধ করেছে। আর ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশনস DIPR বা তিন ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি ট্রেনিং প্রোগ্রাম তো ইন্টার্নস কারণে ডাইরেক্টরেট কনফারেন্স হল দিয়ে আজি শুরু করেছে। ট্রেনিং প্রায় স্টুডেন্টস লগতে ভিজুয়াল স্টোরি টেলিং আর ডিজিটাল মিডিয়া প্রোডাকশন দিয়ে প্র্যাকটিক্যাল স্কিলস শিখাই দিবলে আছে। ভোকেশনাল আর স্কিল বেস এডুকেশন লাগা দরকার পেহচান করে ডিপার্টমেন্ট বা একটা ইন্টেন্সিভ হ্যান্ডস অন আর ইন্টারেক্টিভ ট্রেনিং প্রোগ্রাম বা ইন্টার্নস লগতে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি লাগা প্রফেশনাল অ্যাসপেক্ট শিখাই দিবলে আছে। সেশনটি থিওরিটিক্যাল জ্ঞান লগতে প্র্যাকটিক্যাল এক্সারসাইজটি ক্যামেরাস চলাবলি ভিজুয়াল কন্টেন্ট বানাবলি ইম্প্যাক্টফুল ইমেজেস আর ভিডিও ক্যাপচার করিয়া আর মিডিয়া ডকুমেন্টেশন লাগা দরকার খান জানিবলি বানাই রাখি আছে। সব মিলাই কেন 16 ইন্টার্নস কান স্টেট লাগা আলাগ আলাগ ইউনিভার্সিটিস আর এডুকেশনাল ইনস্টিটিউশনস লগত স্টেট বাহার বা মিলাই কেন এটা ডিপার্টমেন্ট লগতি ইন্টার্নশিপ রাখি আছে। খবর শেষটি হেডলাইন্স দুবারা জানাই আছে। নাগাল্যান্ড গভর্নর নান্দ কিশোর যাদব বা বিকশিত বাহারে 2047 ইন্ডিয়া লাগা সাফার কারণে এডুকেশন লাগা কামটি বেশি দরকার থাকিয়া জানাই দিছে। Department of Youth Resources and Sports Nagaland pra 12th International Day of Yoga joga korise Advisor Nagaland Piktu Shohibra bachcha khan laga ahi thakya samay banai dibole quality education laga dorkar janaisi aro desha 2.0 hisabe pangsal karone banai diari center ba manjor korise এটার লগত আজি সাম লাগা খবর ইমান শেষ করে আসি। শুনে থাকিবি আহিয়াকালি ফুজো 7:25 মিনিটে নাগামিজ শুনিবলি নাগামিজ নিউজ শুনিবলি পাব।